নাচে নাচে কই আহা আহা নাচে নাচে সারে হাসি আহা নাচে নাচে সারে যাওয়া আহা নাচে নাচে।